প্রিয় শ্রোতা ভাই ভনীগুলো আপনাকে সবাক নমস্কার আর ভালা পাওয়া শ্রদ্ধা হেঙা লগন আকবর বনিলে জেলে ভিয়ান সুমিল অনুষ্ঠান গাছা এটা প্রচার হয়েছে আকাশবাণী তোরা কেন্দ্র লাগে মিডিয়াম প্লে 43.31 মিটার আর কিলো হার্টস 1233 নি আজিল অনুষ্ঠান আকবর বনিলে সুন্দর এই গীতালা বাণী দিয়ে সত্তলা মাঠ নাকি চোলা মঙ্গল কোনোদিনেও না হয় ইদা থাকিব গীতালা বাণী আজকে অনুষ্ঠান গাছানি সর্বপ্রথমে আকবর বনিলে শিল্পী বিশুতিয়া জংলা আওয়াজনিকে সর্জিত গাওয়া আধুনিক গান কথারা হলে মূলায় জীবন লাগান গাওয়ে শুনাব আজি মই তগে তাহলে আই হুবই মিলে এই সুন্দর গানটা উপভোগ করম

আপনিগুলো উপভোগ করব বলে অনুষ্ঠান লাপইলতে শিল্পী বিশুতি হাজংলা সর্চিত অথনি গান্ধা এবার আকবরব নিলে ওমুলা প্রাণলা হমা শিল্পী সুদাস হাজংলা আওয়াজ নিকে।

0: সুধা সাজংলা স্বরচিত অধনি গান ও মূলা প্রাণলা সমাজ এই গান আপনাগলে উপভোগ করব পালে এবার আকবর বুনিলে শ্রী তাপ সাজংলা কোয়া কথিকা হাজং জনজাতিল পরম্পরাগত খাদ্য বাসলা উফনি কথিকা
1: শ্রোতা লাগে নমস্কার। আজকে আমরা হাজংলা পরম্পরা খাদ্য সম্বন্ধে অল্প শুনু। মানে তাপস তাপস হাজং আমরা খাওয়ালা কয়েকের কথা আজকে আমরা শুনু দে। বুঝে থাকিব হলে মনকে খাওয়া লাগে, মন জন্ম তখন খাওয়া শুরু করে। প্রথমে মাওরলে দুধ যত ডাঙর হয় আস্তে আস্তে মনলে খাওয়া ধরনও বদলে। প্রকৃতির নিয়মতে মনকে ভোক লাগে, ওগুলো মন নিজেলে সাত মতো খাওয়া বিচরে। যেতে মনলে খাওয়া উপযোগী মন ওদের খায়। খাওয়া তখন আমরা শক্তি পাই, ভিটামিন পাই। ভিটামিন হচ্ছে ওই জিনিস যেতে খাওয়া তখন আমরা শরীরে রোগে রোগে দুঃখী শারীরিক আর মানসিক দিক দিয়ে সুস্থ রাখিবলে সাহায্য করে। ভালা খাওয়া আমাকে বেমার তখন বাঁচায়। প্রত্যেক দিন কাম কাজ করা ক্ষমতা বাড়ায় আর মনকে ঠিক মতো বাড়িয়ে সাহায্য করে। খাওয়া তখন আমরা যে শক্তি পাই, ভিটামিন পাই বা প্রত্যেক দিন কাম কাজ করা ক্ষমতা বাড়ায় খালি উদ্দেশ্যই নয়। এতে আমরা পরম্পরা শক্তি আর সামাজিক সম্পর্ক বজায় রাখে। এগুলো জাতির ঐতিহ্য বা সংস্কৃতি খাওয়া দাওয়াতে ফুটে উঠি। জাতির নিয়ম রীতি নীতি খাওয়া দাওয়ার লগে জড়িত থাকে। খাওয়ালা প্রধান উৎস হলে উদ্ভিদ বা গাছপালা, প্রাণী বা জীব জন্তু আর হচ্ছে পানি। উদ্ভিদ তখন আমরা পাই ধান, চাল, গম, আটা, ময়দা, নানা রকম দুধ, তেল, শাকপাত, নানা রকম ফল। প্রাণী বা জীব জন্তু থেকে পাই আমরা নানা রকম মাছ, মাংস, দুধ, ডিমা, কাঁকড়া, হামুক, এগুলা। পানি পানি তো আমাকে ব্যাগ কামাতেই লাগে। পানি ছাড়া মন জীবন অচল। উদ্ভিদের পানি আরেক নাম জীবন। ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, যেহেতু আমরা ভারতীয় গতিকে আমরা খাওয়া দাওয়া কৃষি ভিত্তিক আর প্রাকৃতিক। হাল চাষকে আমরা ধান, চাল, শাক সবজি জোগাড় করে আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, মূলা, ইংলে নিজেরা খাওয়া পেতেন। প্রত্যেক গাউনি প্রায় হবালা ঘরনি লৌ গাছ, কুমড়া গাছ, মিঠেলৌ, ঝিঙে গাছ, গড় বা চালনি, মৌসম সময় এগারো গাছ হলে দেখিব পায়। আরো প্রকৃতির অবদানে বন্য জঙ্গলে খাল বিল নি নিজে নিজেই হওয়া কয়েকের গাছপালা আমরা সবজি হিসেবে ব্যবহার করে। জিঙ্কা, কুসু, বাঁকা, ধিকরি, চুনচুনি, কুশরি পানা, গাঁজা, মরমরে টেঙা, চপেকা, ইংলা আমরা খাওয়া খুব সাধারণ। আমরা টাটকা আনে টাটকা খাই, ফলে আমরা খাওয়া তাজাই হয়। বর্তমান আমরা খাওয়া দাওয়ানি বাঁকার বদলিছে। আধুনিক জীবনযাত্রা, প্রযুক্তির উন্নতি আর বিশ্বায়নের ফলে খাওয়ার ধরন আর গ্রহণ একেবারে বদলিছে। আগে বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি বা যে কোনো ধার্মিক অনুষ্ঠান নিয়ে খাওয়া দিলে কলা পাতা বা কলা দোমা ছাড়া না চলিবেন। এলা ওলা পরিবর্তে কাগজ বা প্লাস্টিকের থালি, বাটি, গ্লাস ব্যবহার হয়। মনে ঘরে ঘরে প্রেসার কুকার, রাইস কুকার, রেফ্রিজারেটর, গ্রাইন্ডার মেশিন দেখিব পায়। এলা চুকুল বদলে গ্যাস সিলিন্ডার ব্যবহার হয়। আমরা প্রধান খাদ্য, প্রধান খাদ্য হচ্ছে যে কোনো জাতি বা নির্দিষ্ট কোনো সমাজ বা অঞ্চল নিয়ে সবসময় ব্যবহার হয় বা প্রধান খাদ্য হিসেবে খাইয়া বেঁচে থাকে। ওদের হচ্ছে প্রধান খাদ্য। আমরা প্রধান খাদ্য হচ্ছে ভাত। ভাত লাগে সবজি হিসেবে দোল, নানা রকম শাকপাত, মাছ মাংস, ডিমা ব্যবহার হয়। আমরা বিশেষ ধরনের কয়েকটা খাওয়া। আমরা ভাত লাগে বিশেষ ধরনের কতগুলো সবজি খাই, যেগুলো আলাদা জাতিনি প্রায় নেই করে চলে। যেগুলো লেবা, ভাত ঘাটা, পানি টপা, ওলা ছাড়াও কুসু পাতা, পাকা, মাদা কুসু, ধিকরি, চুনচুনি, কুশরি পানা, চমাই ভম, গমকলে পাতা, ভাতু পাতা, কুমড়ি হাঁক, মরমরে চুকো, খুড়ি পাতা, ভিদলি পাতা, দুধ কুসু, পাগড়ি কুসু, পটলে ভাঙা চুকো, মরমরে চুকো, পাতা খুড়ি পাতা, ভিদলি পাতা, চেরাদিপুর পাতা, এলাংসি হাঁক, নালে পাতা, বক ফুল, নাওড়া ফুল, সজনা পাতা, চপেরেকা, ভিকি তিতে, গাছ আলু, চংসা, চংসা ইংলে আমরা খাওয়া হিসেবে ব্যবহার করে। মানাকুসু, মানাকুসু আমরা গুড়ো মাছ দিয়ে খার দিয়ে খাই। বিশেষকে ভাদ্র মাসে আমরা মানাকুসু খাওয়া চল আছে। হাজং দিয়ে একটা কথা আছে, মানাকুসু খালে রান্না পালায়। পূর্বপুরুষ হিলে বিশ্বাস ভাদ্র মাসে মানা খালে বেমার আজার কম হয়, সংসার তখন অশুভ শক্তি দূর হয়, ফলে সংসার নিয়ে সুখ শান্তিতে ভরপুর থাকে। কথাটা ঠিক, কারণ বর্ষা নিয়ে বিশেষকে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র গিরিস্তিলে সংসার নিয়ে বাহার কাম হয়। হাল বোয়া, জ্বালা ভাঙা, রোয়া লাগা, আলি কাটা, আবার আশ্বিন কার্তিক মাস নি ধান কাটা, মারা দেওয়া, এগুলো কাম করতে করতে মন লিঙ্গা পড়ে। অন্য প্রচুর পরিমাণে খাওয়া দরকার হয়। আর ঠিক ওই সময়তে আমরা মানাকুসু বা তাল পিঠে খাওয়া চল, কারণ এগুলি থাকে প্রচুর পরিমাণে ভিটামিন, যেটা আমরা শরীর পক্ষে খুব উপকারী। ওই ভিটামিন আমাদের শক্তি যোগায়, বেমার আজার হওয়া থেকে মুক্ত রাখে। ঘর নিয়ে বেমার আজার না থাকলে সংসার নিতে

শান্তি থাকিলে আপদ বিপদ সব দূর হয়। বর্ষণি দেখিলে পাহাড়কে পায়, পাহাড় খোপা গাঙ্কুড়া বিশেষকে ঠান্ডা জায়গা খুব হয়, এদের আমরা সবজি হিসেবে ব্যবহার করে। চুনচুনি আমরা এরা চুনচুনির একটি পাত্রিত তাও খাওয়া চলে, খার বা তেল দুই দিয়ে চলে। খার দিয়ে বন্ধুরা প্রথমে দরকার হয় দরকার মতো পানি, খার এবং মরিচ ঠিক মতো দিয়ে হাজরা বহাব লাগে। ওদের সামান্য পরিমাণ ভাত না হলে একটি বা চাল দিবা লাগে, আরো শুকনো মাছ হাগরা হামু হলে চুনচুনি দিব লাগে। চুনচুনি আগে দিলে হাগরা বাখার দিতে হয়, চুনচুনি হিজিলে হাগরা মানব লাগে। এদের কয়ে চুনচুনি ভাত খাতা, চুনচুনি বাখার উপকারী। ভারত বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ানি বিভিন্ন দেশ নি পায় কুশরি পানা। কুশরি পানা সাধারণত পানি থাকা জাগানি হয়, খাল বিল গাঙ ভুঁই বাড়ি সব সময় যে পানি থাকে উদানি পায় কুশরি পানা। এদের আমরা সবজি হিসেবে ব্যবহার করে, তেল বা খার দুইটাও চলে। লেবা দিয়ে বানালে হাগরা ঠান্ডাকে খাবাকে স্বাদ লাগে। এবং এদের সাধারণত পাহাড় উপর গাঙ কোলা যে জায়গার ঠান্ডা বাখার ছায়া বেশি রোদ লাগে ওই জায়গানি হয়। দেখিয়ে বেগে কুচু নেখেন পাতার উপর আলাদা কুচুরও খাওয়া যায় কিন্তু চঙে বাবরা না খাওয়া যায়। এদের আমরা সবজি হিসেবে ব্যবহার করে। দঙ্কলে পাতা বর্ষে বেলা বই বেড়ে নি এগুলো নিজে নিজে হয়। দঙ্কলে পাতা আমরা খার বা তেল দিয়ে খাই। দঙ্কলে পাতার লগে একটা বা চাল দিয়ে গুঁড়ো মাছ দিয়ে খার বানালে টানতে স্বাদ হয়। ইংকা কে বানালে কয় দঙ্কলে পাতা ভাত খাতা। শুকনো মাছ দিয়ে দঙ্কলে পাতা মুড়ি চেপ চেপকে খার দিয়ে জল করলেও ভালো লাগে। দঙ্কলে পাতা পাখার গুণ আমরা শরীর ব্যায়াম খুব উপকারী। কুমড়ি হাক ইয়ে লাগে লেওয়া গাছ পাতা লেড়া লেড়া লম্বা লম্বাকে হয়। দিঘি নানা ভুঁইবাড়ি হওয়া ভুঁইবাড়ি নেওয়া এই পাতারা আমরা হাক খাই। বিশেষকে কুমড়ো কুমড়া দেথা আর পাতারা তেল দিয়ে খড়খড়ালে ভালো লাগে। সুপাতা আমরা এগুলা প্রিয় খাওয়া। কুসু পাতা বেশিরভাগ গুঁড়ো মাছ দিয়ে খার দিয়ে খায়। কোনো সময় পাতা দেথা শুকনো মাছ দিয়ে খড় খড়ালেও ভালো লাগে। কুচুল আমরা বে খায় জিঙ্ক কুচু দিথা কুসু পিকি কুসু লুটি সব আমরা সবজি হিসেবে ব্যবহার করে। বাঁকা জঙ্গলে হওয়া নিজে নিজেই বাঁকারা আমরা সবজি হিসেবে খার বা তেল দিয়ে ব্যবহার করে। আমরা খারলা ব্যবহার আমরা খাওয়ানি বেশি তেল ব্যবহার করে। তেল খেতে খেতে যেগুলো খার খাবার মনে হয় ওগুলো খার বানায় বা কোনো হাক তেল দিয়ে মজা না লাগিলে খার দিয়ে বেশি তেজ হয় ওনকা হলে খার বানায়। খার আমরা বাজার থেকে কিনি কিন্তু আগে আমরা পূর্বপুরুষ গিলে নিজেরা বানানি খার ব্যবহার করিবেন। বেশিরভাগ আমরা এগুলা পরম্পরা খাওয়া পূর্বপুরুষ থেকে চলে আহা কৌশ মশাং বেশিরভাগ কথারা আমরা ঐতিহ্য পরম্পরা সংস্কৃতি লাগে একেবারে খাপ খায়। কারণ আমরা কোনো একটা নির্দিষ্ট দিন মানিবা হলে বেশিরভাগ কৌশ মশাং বানাবেন যিঙ্ক পুষ্ণ অমতি সাতা নয়া খাওয়া ঘর নিয়ে গোষ্ঠি মানাইলে কৌশ মশাং বেশিরভাগ দিয়ে আদর যত্ন করিবেন। কিন্তু ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্ট 1972 হইয়া এলা আর কৌশ মশাং না পায় পুলো খুব কম দামও বেশি এলা একবারে না খায় কলেও চলে। বুকনি ভাত বুকনি ভাত আমরা এগুলো পরম্পরা খাওয়া পূর্বপুরুষ থেকে চলে আসা এই খাওয়ারা গরম দিনে বেশি চল। চুকুর মিঠে ঠান্ডাকে খাওয়াকে ভালো লাগে। আষাঢ় শ্রাবণ মাস দিনে খুব গরম থাকে ওগুলো বুকনি ভাত খালে শরীর ঠান্ডা হয়। বিশেষকে অমতি সাতানি আমরা বুকনি ভাত বানায় বুকনি ভাত বাখার গুণ থাকে এর পুষ্টিকর খাওয়া। এটা আমরা নাস্তা হিসাবে ব্যবহার করে। ডিম পোড়া ডিম পোড়া হলে আমরা একটা ঐতিহ্যবাহী খাওয়া। জার কালিনি জুই পারে পারে চা লগে ডিম পোড়া খাওয়া মজারে আলাদা। রাতিনি বিনি চাল চিকে থুয়ে ভেন্টে জুই পারে পারে বা চুঙনি ভরায় পরে চুঙলে মুড়ে কোলা পাতা বা পরিষ্কার কাপড় ফাড়া দিয়ে বন্ধকে ঘর ঘোড়া জুইনি পোড়া দেয়। ডিম পোড়া হলে বাজা ফালটাকে বের করে পরে চা লগে গরম গরম ডিম পোড়া খাওয়ারই আলাদা মজা। মোড়মোড়ে চুকো ইদে একটা লেওয়া কুমড়া লেওয়া নেখেন দাহানি পায় পাতারা পান নেখেন কিন্তু একটি বা গোল গোল ধাপা ধাপাকে হয় চুকো লাগে। গরম দিন জাখামরা মাছ দিয়ে জল করিলে ঠান্ডাকে খাওয়া ভালো লাগে। এই পাতারাকে বর্তমান খাওয়াই না দেখে। কাটাখুরি পাতা বাঁকাবাড়ি ভুঁইবাড়ি সড়ক কোলা যেদিনই বাঁকা রোদ পায় ওই জায়গানি এই গাজা নিজে নিজে হয়। গাজা 1-2 ফুট উচ্চ হয়, গাছ নিয়ে হুতু হুতুকে কাটা থাকে পাতারও হুতু হুতু তেল দিয়ে খড়খড়ালে খুব সার হয় সার লাগে। কুমড়ো কুমড়া আগাল পাতা দেথা তেল নিয়ে দিলেও খাবাকে ভালো লাগে। ভারত বাংলাদেশ চীন সহ পৃথিবীর প্রায় বেগ জায়গাতে এই পাতারা পায়। এই পাতালা বাখার গুণ ভিদলি পাতারা পথে ঘাটে জঙ্গলে মঙ্গলে যতে ততে হওয়া এই পাতারা মরে বেশি গুরুত্ব না দেয় যিঙ্কে একটা সেরা বেড়া গন্ধ। ইদে একটা লেওয়া ঝাপ বানিয়ে থাকে এগে গুক লেওয়াগে কয় কিন্তু এলা পুষ্টি গুণ বাখার। আমরা ইদে একটিবার দল বা চাল গুঁড়ো দিয়ে বড়া বানিয়ে খায় খার দিয়ে লেবা দিয়ে খালেও ভালো লাগে। পাতারা বাতি হলে খসখসা হয়। গ্রীষ্মকালীয় অঞ্চল ভারত চীন সহ দক্ষিণ পূর্ব এশিয়ানি এই লেওয়ারা পায় এলা দঙ্কলে পাতা বর্ষে হলো ভুঁইবাড়ি নিজে নিজে হয়।
দঙ্কলে পাতা আমরা খার বা তেল দিয়ে খাই, দঙ্কলে পাতা লগে একটা বা তেল দিয়ে গুঁড়ো মাছ দিয়ে খার বানালে তানতে স্বাদ হয়, ছাড় লাগে। ইঙ্কে কে বানালে কয় দঙ্কলে পাতা ভাত খাতা, শুকনো মাছ দিয়ে দঙ্কলে পাতারা মুড়ি চেপ চেপকে খার দিয়ে ঝোল করলে ভালো লাগে। দঙ্কলে পাতা বা খার গুণ আমরা শরীর বিধেন খুব উপকারী। ভাতুয়া শাক ভুঁই ভরি নি অযত্নে ডাঙর হওয়া ভাতুয়া পাতা খাবাগে তানতে স্বাদ, ইমাগে আলাদাকে লাগাব না লাগে, নিজে নিজে হয়। যার কালিনি পাওয়া এই পাতারা আমরা সবজি হিসেবে ব্যবহার করে। নালে পাতা ধান জিঙ্কে লাগাই, নালে পাতার অঙ্কে লাগাব লাগে, ভুঁইরে ভালাকে হাল বয়া মই দিয়ে মাটি রেগে ঝুরঝুরে বানাব লাগে, উঙ্কা হলে নালে পাতা সুন্দর হয়। পূর্বপুরুষ থেকে নালে পাতা চাষ করে আহা আমরা সমাজ নি বর্তমান নাই কুলে চলে, এই গাছ থেকে আমরা বাঁকার উপকার পাই। কুমড়ি নি আগে আমরা সবজি হিসেবে ব্যবহার করে। কুমড়ি কুমড়ি পাতারা আমরা তেল দিয়ে খড়খড়ে খায়, খার দিয়ে নালে পাতা ভাত গাতা লেবা খেলে ভালো লাগে। কুমড়ো কুমড়ো পাতা গেলে গিঠু বানিয়ে বেল নিয়ে দিলেও খাবাগে সার লাগে, নালে পাতারা একটিবার তিতে লাগে, বছর পরা খাবাগে আমি নালে পাতারা হুকিয়ে হয়। নালে পাতা গাছ মাখা লম্বা হয় মন ছাড়াই, বাতি হলে লম্বা লম্বাকে কাটি কাটিয়ে বোঝা বানিয়ে পানি নিয়ে 15 বা 20 দিনে চুবড়িয়ে থয়, পরে পুষিলে আমরা চামড়া খেলায়, চামড়া খেলে গান পানি নিয়ে ঝকঝকাকে ধুয়ে রোদ নিয়ে হুকে দেয়, হুকলে উদয় পাতাজ হয়, ওই পাতাজ দিয়ে পরে দড়ি বানায়, দড়ি আমাকে মেলা কাম নি লাগে। চামড়া খেলে হুকনে নালে পাতা গাছ আমরা পাতাখুড়ি হিসেবে ব্যবহার করে। আগে লবণ গেলে চুখো যে জ্বলালে প্রথমে পাতাখুড়ি দিয়ে জ্বলাবেন, কোন কোন ধার্মিক অনুষ্ঠানে পাতাখুড়ি কাম এলাও লাগে। সজনা পাতাও আমরা খাই, সজনা কলে হবই জানে চিনি, গাছে ডাঙর হয় কিন্তু নরম, দেড়াইলে কাটি লাথা বেড়ে, ফল গুলো লম্বা লম্বা ফুল উতুকে ধরা, সজনা তো প্রায় হবই খায়। এলা ফুল আর পাতারা আমরা সবজি হিসেবে ব্যবহার করে, সজনে ফুল খড়খড়ে খেলে ভালো লাগে, পাতারা বেল দিয়ে খার বানালে স্বাদ হয়, সজনে পাতারা তেল বা খার দিয়ে লেবা খায়, এক মুঠি তেল দিয়ে সজনে পাতা ভাত কাতা বানালেও ভালো লাগে। দক্ষিণ পূর্ব এশিয়া আফ্রিকা চীন পৃথিবীতে প্রায় বেগ জায়গাতে সজনে পাতা দেখিব পায়। চপেরিকা তিতে ইদে তিতে ফল জুমলি ফল লেওয়া গাছ ঠিক ঝিঙে গাছ মতো, পাতারও ঝিঙে পাতা নেখেন পটল নেখেন টুপকো টুপকে হয়, উপর চাপড়ের খসখসা খালে তিতে লাগে, ওই ফল লাগেও আমরা তেল বা খার দিয়ে সবজি হিসেবে ব্যবহার করে। ভিকি তিতে এবারে তিতে ফল মার্বেল নেখেন হুতু হুতু গোল গোলকে ফল হয়, গাছে ঠিক বাইগন গাছ মতো, পাতা আরো গাছ নিয়ে হুতু হুতুকে কাটা থাকে বা খার তিতে লাগে, এই ফল লাগে আমরা সবজি হিসেবে ব্যবহার করে। তেল দিয়ে মশমশাকে ভাজিলে বা খার তিতে না লাগে, খার দিয়েও খাবার চলে, কাইও কাইও কাঁসাই কাঁসাই গরম ভাত লগে ভিগি তিতের চেবে চেবে খাব পায়। গাছ আলু আমরা এগুলো উপকারী খাওয়া, গাছ আলু আমরা হিজিয়ে চা দিয়ে বা ইঙ্কাই বিয়েলা নাস্তা হিসেবে ব্যবহার করে। গাছে বাখা লম্বা হয় মন ছাড়ায়, মাটি তুলি 1 হাত বা 1.5 হাত লম্বা লম্বা গে আলু হয়, আলুর আমরা সবজি হিসেবে ব্যবহার করে, হিজিয়ে দোল দেখেন গোলা খালে ভালো লাগে, মাছ দিয়ে বানালেও স্বাদ লাগে। গাছ আলুর কাঁচা খাওয়া পায়, বাখার পুষ্টিগুণ থাকা গাছ আলুরে পৃথিবীতে প্রায় বেগ জায়গাতে পায়। চংসা আমরা এগুলা নাম করা হয় পূর্বপুরুষলা চংসা, চংসা কোনো গাছলা ফল বা ফুল না হয়, কলা গাছলা মাজা, কলা গাছলা উফুললে ডোঙা গেলে বেগ ফেলালে তলবাই নরমকে মাজা পরে, ওদিকে মিহিকে কাটিলে আমরা চংসা কয়, ওই চংসারা নানা রকমকে হাত মেরে খাওয়া পায়। মাজারে মিহিকে কাটিয়ে একটিবার গরম পানি নিয়ে হিজিয়ে হুতু হুতু আজ হিজলে হুতু হুতু আজগুলো পালায়, পরে আলু বা ইঙ্কাই তেল মশলা দিয়ে খড়খড়ালে খাবাকে ভালো লাগে। তেল বা খার দিয়ে চংসালে বা খাবা পায় পূর্বপুরুষলে আমলা এগরা হারিয়া যাওয়া হাঁক এলা না খায় কুলেও চলে। গাজা আমরা এগরা পূর্বপুরুষ তখন চুলে হা হাঁক কম বেশি পরিমাণ বসনি একবার হলেও খায়, গাজা লেবা আমলা এগরা প্রিয় খাওয়া, বেগ গাজা আমরা না খায়, বুড়ো বাস গাজা তেরে বাস গাজা কাঁটা বাস গাজা এগুলো খাওয়ানি ব্যবহার হয়। গাজা নানা রকমের খাওয়া পায়, তেরে বাস গাজারা মিহিকে কাটিয়ে তেল দিয়ে ভাজিয়ে খাওয়া পায়, গাজরের হুতু টুকে কাটিয়ে গুঁড়ো মাছ দিয়ে দেল খার বানিলে মজা লাগে, আবার খার বা তেল দিয়ে লেবা খালেও তেজ হয়, গাজা হামুক দেল খার বা গাজা হামুক লেবাও খাওয়া পায়। খার কলে আমরা আজিকালি বাজারলা খার কিনে খাব লাগে, কিন্তু আগেলা মন গেলে খার বানাবগে পারানি ঘরে ঘরে কলা গাছ কাটিয়ে কাটিয়ে চোরা রতনি হুকে দিবেন, কলা গাছ দমা গেলে ঝনঝনাকে হুকলে পোড়া দিবেন, ওই কলা গাছ শরীরে ভালাকে যতনকে থুবেন, খার খাওয়া মন হলে শরীরে পানি দিয়ে ফিল্টার কে খার বের করবেন, ফিল্টার মানে ঘর নিয়ে বানানো ফিল্টার, একরা হুতুকে হাড়ি সাওয়া তোলবার হুনকে ফিল্টার বানাবেন, হুন করা হাড়ি সাওনি আগে চকচকা পাতলা ধরা কাপড়

0: আমলা আসল খার। খার পানিরে আগে আমরা কাপুর ধাতু ব্যবহার করিবেন। খার পানিরে বুকমেনি পুরো গরমকে কাপুর চিকে থুবেন। এলা জিঙ্কা সাপ দিয়ে চিকে থয় পরে কাপুর ধলে চকচকা হবে। এলা আমরা এই পদ্ধতিরে প্রায় নাই করলেও চলে। আমরা লিবা খাওয়া, লিবা আমরা এবার বিশেষ খাওয়া। চুল গুঁড়োকে পিঠি লিবা নিয়ে ঝল হাঁকনিকে দেয় হাগরা আঠালে আমাকে খাওয়া ভালো লাগে। লিবা খাওয়ার বা তেল দুইটাই চলে। প্রায় বেগ সবজি বা মাংস পাতা পাতা লিবা দিয়ে খাওয়া চলে। যেমন হোর লিবা, হাঁস লিবা, হামুক লিবা, ভাত ঘাটা, ভাত ঘাটা হাগরা হচ্ছে যে হাঁকনিকে আমরা অল্প চেল হাগরা হাঁ হলে অল্প চেল মিলিয়ে বা অল্প পিঠলি করে দেয় ওদের আমরা কয় ভাত ঘাটা। পানিতে পা হাঁক, আমরা পূর্বপুরুষ গেলে আগে পানিতে পা হাঁক রুখবেন। পানিতে পা হাঁক মানে তেল আগনিকে তেল না দিয়ে পানির উপরে দিবেন, পুরেঙ্গুকে তেল ছাড়াই খড় খড়াবেন, উদয় গবেন আমরা পানিতে পা হাঁক।
1: আপনি খালে এটা ধর্ম খুনিব পালে হাজং জনজাতিক লল পরম্পরাগত খাদ্য পাছলা উফনি কঠিকা শ্রী তাপস হাজংলা লিখ কঠিকারা এবার আকবর বনিলে অনুষ্ঠান আছে আছে নাকি শিল্পী জ্যোতিপ্রসাদ হাজংলা আওয়াজ নাকি গাওয়া স্বর্জিত ধনী গান কোথারা হলে ফুলগিল মুগে কোলে তোলা কোথা
2: ফুলগিল মুগে কোলে